0: বিচর কবে লই মা, বিচর কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমালাই সুদ খাই বাবা বনে রাম, খাই বাবা বনে রাম, অসারে মাইনামা পানি পরি রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্ধন হই বিচর কবে লই মা, বিচর কবে লই মা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু। সারা সারা লেউ ডরি বাটের, লেউ ডরি বাটের, দেরব মায়া যাও ধরাই কাটের নর মায়ালু। কলা পারি মো মা।